0: পরনিন্দা, পরচর্চা, পরর অনিষ্ট চিন্তা এবং অন্যর প্রাণরে কষ্ট দেবা, এসব গুণ মহাপাতক মধ্যে গণা। এর নিবৃত্ত রহিলে বিভুকৃপা লাভ হয়ে। আকাশবাণী বারিপদা, সময় সকাল 6টা, হিন্দিরে সম্বাদ রিলে করছো আকাশবাণী দিল্লির।
1: আবেদন কর দিয়ে দাবি ও আপত্তি দর্জ করানোর অবধি কে দ্বারা।

ও অন্যান্য নিয়ামক শর্ত পূরণ করা পরে হি সেবা আরম্ভ করে পারিবে। গ্রাহক মানুষ বিভিন্ন সেবার বিকল্প যোগাই দেওয়া এবং এক মুক্ত বজার ব্যবস্থায় নিজ পছন্দর সেবা বাছিবার সুযোগ দেওয়া সরকারঙ্ক দায়িত্ব বলে সে কহিছন্তি। অন্যপক্ষে যোগাযোগ মন্ত্রালয় কহিছি উপগ্রহ যোগাযোগ সেবা পাই ভারতর নিয়ামক ব্যবস্থা নিরপেক্ষতা অবলম্বন করে লাইসেন্সর শর্তাবলী অনুযায়ী সমস্ত লাইসেন্সধারী সুরক্ষা সম্বন্ধীয় নিয়ম পালন করুথিবা প্রমাণ করা পড়িব। এদ্বারা সেবার আবশ্যক সুরক্ষা মানদণ্ড বজায় রহিবা সহ উপভোক্তা ও সেমানক তথ্যর সুরক্ষা সুনিশ্চিত হয়ে পারিব বলি মন্ত্রী শ্রী সিন্ধিয়া কহিছন্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কহিছন্তি দ্রুত বৈশ্বিক বিকাশ দৃষ্টিরু যুববর্গ নূতন প্রযুক্তিবিদ্যা গ্রহণ করিবা সহ নিরন্তরভাবে সেমানক দক্ষতা উন্নীত করিবার আবশ্যকতা রয়েছে। নয়াদিল্লিরে প্রধানমন্ত্রীঙ্ক বাসভবনের আয়োজিত বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা সাংঘাই 2026র ভারতীয় প্রতিযোগীমানঙ্ক সহ বার্তালাপ সময়রে শ্রী মোদী এহা কহিছন্তি। বিশ্বমঞ্চরে ভারতীয় প্রতিযোগীমানঙ্ক কার্যদক্ষতাকু প্রশংসা করিবা সহ সেমানঙ্কু শুভেচ্ছা জনায় প্রধানমন্ত্রী সেমানঙ্কু আন্তর্জাতিক বজার অনুযায়ী আবশ্যকীয় দক্ষতার বিকাশ পাইঁ আহ্বান জনাইছন্তি। সেমানঙ্ক অভিজ্ঞতা এবং পরামর্শ জরিয়ারে ভারতর দক্ষতা প্রশিক্ষণ ব্যবস্থার বিকাশ পাইঁ প্রধানমন্ত্রী পরামর্শ দেইছন্তি। ভারতকু এক বিশ্বশ্রেণীয় দক্ষ মানব সম্বল কেন্দ্র ভাবে গড়ি তোলা লাগি সরকারঙ্ক পক্ষরু উদ্যম করা যাউথিবা প্রধানমন্ত্রী কহিছন্তি। এথিনিমন্তে যুববর্গঙ্ক সহযোগর আবশ্যকতা উপরে প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করিছন্তি। যুববর্গঙ্ক সহ মত বিনিময় কার্যক্রমরে প্রধানমন্ত্রী শিক্ষাগত ডিগ্রি সহিত ব্যবহারিক জ্ঞান উপরে গুরুত্ব প্রদান করিছন্তি। এথিনিমন্তে দক্ষতা বিকাশ লাগি স্বতন্ত্র মন্ত্রালয় গঠন করা যাইথিলা বলি সে কহিছন্তি। বিভিন্ন দক্ষতা প্রশিক্ষণ সংস্থানগুড়িকে বহু সংখ্যক যুববর্গঙ্ক প্রশিক্ষণ দিয়া যাইপারিছি বলি প্রধানমন্ত্রী কহিছন্তি। কার্যক্রমরে অংশগ্রহণকারী প্রতিযোগিতারে তাঙ্কর রহিথিবা অভিজ্ঞতা সম্পর্কে মত প্রকাশ মধ্যে খেলাড়িমানে করিথিলে। বিশ্বমঞ্চরে ভারত পাই প্রতিনিধিত্ব করুথিবারু সেমানে নিজকু গর্বিত মনে করিথিলে। অংশগ্রহণকারীমানে নূতন যন্ত্রাংশ সফটওয়্যার বৈষয়িক ব্যবস্থা এবং কার্যশৈলী সম্পর্কে আলোচনা করিথিলে। চীন সাংঘাইঠারে গতমাস 22-27 তারিখ মধ্যে 48তম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এতে ভারত 10ম স্থান অধিকার করেছিল। ভারতীয় দল 6টি রৌপ্য পদক এবং উৎকর্ষ পাই 20টি পদক লাভ করেছিল। আপনার সংবাদ শুনুছন্তি আকাশবাণী। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ঝাড়খণ্ডর দেওঘর গস্ত করবে। এই গস্তকালে উপরাষ্ট্রপতি অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান এমস দেওঘরর দ্বিতীয় সমাবর্তন সমারোহে যোগ দেবে। উপরাষ্ট্রপতি মধ্যে দেওঘরস্থিত বিবিএমটি হসপিটালঠারে সৈন্য সম্পর্ক মেলা পরিদর্শন করবে। বৈদেশিক মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইথোপিয়ার রাজধানী আদিস আবাবাঠারে ইথোপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমদ অল্লিঙ্কু সাক্ষাৎ করিছন্তি। এই অবসরে সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কু শুভেচ্ছা তাঙ্কু জনাইছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টরে ডক্টর জয়শঙ্কর কহিছন্তি গত কিছু বর্ষ মধ্যে ভারত ও ইথোপিয়া মধ্যে দ্বিপাক্ষিক সহযোগে উল্লেখনীয় অগ্রগতি ঘটিছে। উভয় দেশর বিকাশমূলক লক্ষ্য ও গ্লোবাল সাউথ সহযোগর ভাবনাকু প্রতিফলিত করুছি বলে সে কহিছন্তি। এক সভার উদ্বোধন দিয়ে ডক্টর জয়শঙ্কর কহিছন্তি বিশ্বর দক্ষিণ ভাগর বিকাশশীল দেশগুলিকর সমস্যা ও চিন্তাকু আন্তর্জাতিক স্তরে অধিক দৃঢ়তার সহ উপস্থাপন করিবা পাই ভারত ও আফ্রিকীয় দেশগুলিক মিলিতভাবে কার্য করিবা আবশ্যক। বিশ্বরে দেখা দেইথিবা সংকট সময়রে বিকাশশীল দেশগুলিক উপরে পড়ুথিবা প্রভাবকু অনদেখা করা যাই পারিব নাহিঁ বলি সে কহিছন্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক নেতৃত্বরে গত 25 বর্ষে দেশের জনসেবার দেশসেবা মন্ত্রক আধার করে বিকাশ যাত্রা জারি রয়েছে। এই ক্রমে আজ আসন্তু জানিবা ভারতর রেলবাই ক্ষেত্রর বিকাশ সম্পর্কে। বন্দে ভারত ট্রেন ভারতর রেলবাই ক্ষেত্রে স্বদেশী জ্ঞানকৌশল ও আত্মনির্ভরশীলতার এক নূয় অধ্যায় জোড়িছে। একদা দ্রুতগতির ট্রেন নির্মাণ পাই ভারত বিদেশী জ্ঞানকৌশল উপরে নির্ভর করুথিবা বেলে বন্দে ভারত দেশের নিজস্ব জ্ঞানকৌশলরে আধুনিক অর্ধ দ্রুতগ্রামী ট্রেন নির্মাণর এক নূয় দিক উন্মোচন করেছে। ভারতর প্রথম স্বদেশী অর্ধ দ্রুতগ্রামী ট্রেন ভাবে বন্দে ভারতর বিকাশ করা যাইছে। এহাদ্বারা প্রমুখ শহরগুলিক মধ্যে যাত্রা সময় হ্রাস পাইবা সহ যাত্রী

0: turi ringgit hor.
1: Mit bala, kami bang ko nyam lekan. Tukut bang cungak tako.
2: Sit ing cike ya. Nanti ingat ku kumus hari aja lagi. Sekuling tiar ke. Ar onte, ing kati ringgit hor jom bang ko jama.
3: Singol, cira mihir reda.
2: Didi, buin tahena. Jitre ko olok sana kono, anda putih kono ringgit je marangan. Bang, gapa seta reke noa? Kasih tunggri atuh kunding. Jala.
4: Sangga, odon dada, sangga do onu uit ho. Sangga, jala ho, bahas setra sungguh lenne.
2: Cina, cek hati.
4: Eh ho, hiju am tho. Odon dada, hili, jala, abin hudala hati. Hei,
3: chat kare uno ho
4: hei amon chala
1: chue master amon chala mona kash dumre aturin jhoton ko hej akana
4: sangar nirak kom ho sanam aturin ho ram chen ko hej akana
1: men khan chita chik khati
5: master da maji urare gal mara otai nom sanam ko atale tharo gota wa kata noa kash dumre ature school jail ka chala kana onka ke chala
4: hoy ho sangar maji আর সময় কার সাজি কথা তো ই সানাম বড়ি লই বুঝো কাট কো বুঝো দা
6: উচিত মনে মাঝে লাগতি বান নো আতরে মাঝি পাল্টা হই
5: জাহাই মাঝি আতরে রেগেজ হড়ে রড়ত কো আতরে না ভলে কমি রে জাগে দারা মা উনকান মাঝি না তো লাগতি বলে
6: মাস্টার বাবু
5: আলে বাগি ফটো কাটে কাটে নো বাং চালা আর আলে সাথে কি কাহে না
4: বাংলে চালা আছো মাস্টার
6: বাংলে চালা আছো
4: বাংলে চালা আছো বাংলে চালা আছো বাড়াই সাঙ্গার কদম দাদা ঠেন খন সানামা আঞ্জম কাতে কাশ ডুঙ্গি আতু কোন চালা রেনা আম ভাবিত ইনাতে আম চালা মারাং রেগে নোয়ালে ঠাড়গোটা
5: হ্যাঁ নোয়া গেলে ঠাড়গোটা

শ্রোতা বন্ধু, আপনার হিন্দি চলচ্চিত্রের গীত শুনছেন আকাশবাণী বারিপদা কেন্দ্রর কার্যক্রমের শেষ গীতটি নিয়েছু রিফ্যুজি চলচ্চিত্রের দত্তকণ্ঠের শিল্পী অলকা আগ্নিক এবং সোনু নিগম।

শ্রোতা বন্ধু, পরিবেশ বিজ্ঞানর তথ্য অনুসারে আম পৃথিবীর জৈব বিবিধতা এবে বিপন্ন। মনিষকৃত কারণ মানক পাই জৈব বিবিধতা এবে সংকটজনক স্থিতি দেই গতি করুছি। আম পৃথিবীর সমস্ত প্রাণী ও উদ্ভিদকু নেই আম জৈব বিবিধতা সমৃদ্ধ। কিন্তু মনিষকৃত কারণ যেমিতিকি অবাধ শিকার, বনাগ্নি, প্রাণীজাত সামগ্রীর চোরা কারবার আজি প্রাণীমানঙ্কু বিশেষ করে বন্যপ্রাণী বংশ লোপর মুখ্য কারণ বনিছে। তা বাদ নিজর সুখ স্বাচ্ছন্দ্য পাই মানিষ কিছু পশুঙ্কু অকথনীয় যন্ত্রণা দেই চালিছে। পশুমানঙ্কর চমড়া, শিঙ্গ, দাঁত ও নখ পাই তাঙ্কু বিষ দেই গুলি করে তীরবিন্ধি মারি দিয়া যাউছে। বেলে বেলে আপনমানে দেখুথিবে বুলা কুকুর ও গাই যদি কিছু কাহার খাইদেলে বা ঘর বাড়িরে পশিগলে তেবে তাঙ্কু অতি নির্দয় ভাবরে পিটিবা, খণ্ডিয়া করিবা আদি বহুত সাধারণ কথা। সেমিতি পূর্বরু রাজা মহারাজা মানঙ্ক পাই পশুমানঙ্ক মধ্যরে বিভিন্ন খেল করা যাওতিলা, যাহাকি সেই পশুর মৃত্যুর কারণ হইথায়। এবে মধ্য আরব দেশমানঙ্করে হউতিবা অটো দৌড়, স্পেনর ষণ্ঢ লড়েই ইত্যাদি সেমানক মৃত্যুর কারণ। আম জেলার কুকুড়া লড়েই মধ্য এর এক উদাহরণ। বুড়া বলদ ও গাইঙ্কু কঁসেইখানে বিক্রি করা, রাস্তা কড়ে বিলেই কুকুরঙ্কর দুর্ঘটনায় ছটপট হবার দৃশ্য আমি প্রায় মঝিরে মঝিরে দেখা পাই। এই সবুর সেই নিরীহ জীবমানঙ্কু সুরক্ষা দেবাপাই জীবপ্রেমী মানঙ্ক আন্দোলন এমিতি এক সংস্থা গড়িবাপাই রাস্তা ফিটাইথিলা। বিশ্ব প্রাণী মঙ্গল দিবসটি এক আন্তর্জাতীয় দিবস, যাহাকি অক্টোবর মাস 4 তারিখে সারা বিশ্বরে পালিত হইথায়। এই দিবস পালনর তাৎপর্য হেউছি পৃথিবীরে কেবল মানিষ নুহে সমস্ত প্রাণীমানঙ্কর সমান অধিকারকু সাব্যস্ত করাইবা এবং তাঙ্ক পাই পৃথিবীকু এক সুন্দর বাসস্থানরে পরিণত করিবা। পশু সুরক্ষাকু গুরুত্ব দেবা এবং সেমানঙ্কর নির্ভয় বিচরণ পাই সুযোগ সৃষ্টি করিবা। বিশ্ব প্রাণী মঙ্গল দিবসকু জর্মান দেশর হেনরিক জিমারম্যান প্রথমে কল্পনা করেছিলেন। প্রথম বিশ্ব প্রাণী দিবস জর্মানির বর্লিন স্থিত

শ্রোতা বন্ধু, বিভিন্ন প্রকারর পশু মানুষ দেখা আমস্ত ভাল লাগে। বিশেষ করে জঙ্গলের নির্ভয়ে বুলুথিবা বন্যপ্রাণী, বাঘ, হাতি, গয়ল, ময়ূর, গণ্ডা, হরিণ ইত্যাদি দেখা পর্যটক মানে বিভিন্ন অভয়ারণ্যের ভিড় জমাই থাকে। চিড়িয়াখানার সংরক্ষিত প্রাণী মানুষ দেখা সানঠার বড় সমস্তে ভাল পাঁতি। বিশ্বপ্রাণী মঙ্গল দিবসরে লুপ্ত হওয়া বসি জীবমানঙ্কর সুরক্ষা পাই সারা বিশ্ববাসী সচেতন হুঁতু এবং সে দিগরে চিন্তা করন্তু, যাহা ফলরে কেবল মানুষ নুহে সবু জীবজন্তু যেপরি পৃথিবীরে বাস করিপারিবে তার ব্যবস্থা করিবে। এই দিন বিভিন্ন রালি, ক্যাম্পেন, প্রতিযোগিতা, আলোচনাচক্র আদি অর্গানাইজ করে সমস্ত প্রাণী মানক প্রতি সদয় হওয়া সচেতন করা যাই থাকে। বিশেষ করে স্কুল পিলামানঙ্কু গুরুত্ব দিয়া যাই থাকে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা প্রাণী মানকর সুরক্ষা দিগরে কার্য করুছন্তি। বুলা কুকুর ও গাই মানুষ থইথান করিবা, খাদ্যর ব্যবস্থা করিবা এথিরে অন্তর্ভুক্ত। বুলা কুকুর ও বিলেই মানুষ ঘরে পোষা মনাইবা, যাহাফলরে সেমানে সুরক্ষিত রহিপারিবে। প্রাণী মানকর সুরক্ষার চিন্তা এবে সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, পরিবেশ কর্মী তথা প্রাণী মানুষ ভাল পাওয়া লোকমান এক আহ্বান হয়ে যাই। বিভিন্ন প্রাণী মানুষ এবে আশ্রয় গৃহ নির্মাণ করা যাচ্ছে। আপনার মনে থাকা শ্রোতা বন্ধু, কোভিড-19 প্যান্ডেমিক সময় আম সরকার বুলা গাই, গরু ও কুকুর ইত্যাদি খাদ্যর ব্যবস্থা করেছিলেন।

শ্রোতা বন্ধু, নিরীহ পশু মানে আমার ক্ষতি করে না, নিজের অন্তহীন লোভক চরিতার্থ করা তাঁকু কষ্ট যন্ত্রণা দেবা বা মৃত্যু দেবা অনুচিত। এই বিশ্ব প্রাণী মঙ্গল দিবস পালন পরিপ্রেক্ষী আপন মানুষ আমার কার্যক্রম মাধ্যমে অনুরোধ জনাওছি, আমার মূল মন্ত্র জীবে দয়াকু ধ্যানরে রাখি তাঁক প্রতি সদয় হওয়া। দয়া ও ভালো পাইবা দ্বারা সবুঠার হিংস্র প্রাণীকে মধ্য বস করিহেব, যা আমি বিভিন্ন জাতক গল্পরে পড়ছু। তেণু আসন্তু পশু মানুষ সুরক্ষার।

দ্বারকা সার্বভৌমিয়া। এই সার্বভৌম দ্বারকার অধীশ্বর কৃষ্ণ বাসুদেব মোর শ্রোতা ভাই ভৌণী মানকর মঙ্গল করন্তু বলে আনন্দিক। এ মহাভারত।

আজ অন্তপুর পিতা লাগিছি। পুয়া বেলার কথা পারি ভাবি ভাবি নয়নরু ধার ধার লুহ ধার ঝরি যাচ্ছি। এ রাজ অন্তপুর মোর আবশ্যক নাই, ও পুয়া কুয়াড়ে যাইছি, মু আজি যাও নিজে যাচ্ছি খোঁজি। বেলা বেড়ে আজি পুয়া কু খোঁজি খোঁজি আসুছি। বাটরে আজ্ঞা ত্রিকাল দর্শী মুনি নারদ সহ।

আজি পিতা আমার বিষ্ণুঙ্কর ক্রোধাদি গুণিতা বড়ি গলা। কইলে মা বেলাবাড়ি রে তো পুত্রকু বিনাশ করিছি স্বয়ং কৃষ্ণ। মু আজি যৌ সরসজ্জার পতিত হইছি মো বংশ চালি গলে কৃষ্ণ বংশ আকারে বুড়ি যাও। আর মতে যেমিতি সরসজ্জা যন্ত্রণা দেইছি কৃষ্ণ সর মুনে দিনে ফুটি যিবা কন নাই। বেলাবাড়ি ডাকিলা পিতাম বেলাবাড়ি বাক্য কহি কুহা কৃষ্ণ অছি কাহি। কুহা কৃষ্ণ অছি কাহি। কুহা কৃষ্ণ অছি কাহি।